0: Gilem Achemen, Adanish Lushulmu, Ashuli, Shalom, Shalom.
1: Hello from the children of planet Earth.
2: Paz e felicidade a todos.
3: Gawai Huma, Tuk Gawai, Ping On, Gin Hong, Pai Lo. Drastwiti, Privyat, Fulwat.
4: สวัสดีค่ะ สหายนายธรณีพร พวกเราในธรณีนี้ขอส่งมิตรจิตมาถึงท่านทุกคน
5: นมัสเต้ เจลุกมาเชลเลย์เจนมอนชิงวอสุบะฟังชล
6: تحياتنا للأصدقاء في النجوم يا ليت يجمعنا الزمان
7: سالوتير لا توات اللومة
8: Bonjour tout le monde
9: Mae la mia
10: Hola y saludos a todos.
11: Selamat malam hadirin sekalian. Selamat berpisah dan sampai bertemu lagi di lain waktu.
12: Kaipa jamatna, pitapas, naitapas, lima bayas, runasimit.
13: Hartelijke Grüße an iedereen. Herzliche Grüße an alle.
14: Namaskar. Bishe shanti ho.
15: Sutya tarakara, sutya graha, sutya vishwa brahmandara, ajivashi manisu, abhinandana.
16: Assalamu alaikum. हम जमीन के रहने वालों की तरफ से आपको खुशामदीद कहते हैं।
17: धरती के वासियों की ओर से नमस्कार।
18: Chân thành gửi tới các bạn lời chào thân hữu.
19: Ai bua. Oitnis poteste khairete. Ai bua.